সে বাঘ দরজি করেছে। সময় এমন যে পেছন দিয়ে খুশবু খুশবু মে অজস্রা সম্মোহন কা খুশবু কি ওর ও বাড়তে চলে গেলে ফির সুবহ কি উগি নরম ধূপ সে কিসি কা মুস্কুরাতা চেহারা থা ও কোই শখস থা যা থা সপনো কা শহজাদা বস ও উস তিলিস্মে শখস কো ভর আঁখো দেখতে রহী।